হইত পণ্ডে কাতু নয় হো তুটে নাম লগে নয় হো জলে না যায় কংস মানস নানকা যোগল চলে পায়ে চৌকন মুলন আয়া বহ চৌকে পায়া সিখা কন চড়াইয়া গুর ব্রাহ্মণ সিয়া ওহ মুয়া ওহ চড় পয়া রে তগা গয়া।